0: নাই দুই দিন নে আমকে সিলুন বাড়ি দিয়া বুলাত নে মান তোর কায়কে দেখা জন সিলাই করুয়া কলাকার ভাই বহন মনু মান কায় করকে ঠগ হুয়া আর ঠগ হলে কায়কে দেখা জন কাম ইউয়া উন কাম বল ঝপকে হো নয় তো ঝপকে নি হলি জালে জন আম চলকে কাম দেউ রে দু মন বলে খিনিক রিসুয়াত নে নারাজ হুয়া আর এচোকা যে কায় কি নাই নারাজ হলে যা তো আমচো কাম ধাম ধীরে ধীরে কম হতে যায় দিনে তো অসন নিক তোরা কলাকার ভাই বহন মন কহন কে দক এ জন সম্যানে কোনি আম কে কাম দে সতা সম্যানে মাগে সো তো আম কোন কাম কে কায় কি না কাম বুতা কে সম্যানে করুন বরুন মন কে দে তোরা আও দকা তোরা কসম বলে কি সবসে আম চো জন কমাই চো জন পয়লা নিয়ম জন বলু আম নাই সম্যান নে কহন কি সম্যান চি আমি সপায় কাম করলু জালে কায় কি নাই সপায় বল দেখি নাই হ্যাঁ উন ফালানা মানে লগে ইতলো নগত কাম করুয়াত কি উন মান জোন বলে কাম দে উন দেব উন কাম কে সম্যা নে করুয়াত বল তো গোটে এ আয় কি এমন সম্যা সং সং কায় কি নাই মন চো জবান চো সইয়াত বলবাত তো অসনি সপায় লোক রত রায় কলাকার ভাই বহির মন কহন কি দক আমি জিতলো সম্যা নে আমি আপলো কাম কে করুয়া নাই ঝপকে কি আমকে বলে ফায়দা হতে কসন বললে কি দাকা ফায়দা কসন বললে দাকা কোনি কাম ইলিস নে আমনকে কত কাজে কায় কি নাই সময় দেউন দে বিয়ানে দশ বাজে ধরুন বাড়ি সনবেড়া চার বেতে করুয়া নে তো অসনে তো উন কাম কত কথা বসুন তো নি রহনে উন কাম কে করুয়া তবে তো আমচো সময় বল হয়ে দে উনচো কায় হতে অভ্যাস বল হয়ে দে রোজ দিন কি আমচো জন হুনার আসে উনকে ধীরে ধীরে বার করলে বলে উনকে ভুকুক নি হয়ে আও কায় কি নাই আমি রোজ দিন কাম করতে রহ দে নাই তো আমচো জন সোচ বিচার হয় উন বলে খিনিক বাটতি হুয়া সোচ তো কাজে খিনিক দিমাগ বল খুলুয়া কি নাই মায় মচো কলা কে হুনার কে খিনিক নঙ্গত বানায় বলুন কাই কাই বাটুম বাটে হাত পায়ে বল মারুক হুয়া আর এ চিজ সঙ্গ সঙ্গে কায় কি নাই দেখা কোনি আমকে কাম দে সো তুন মন কে আমকে ঠেবা কাজ নি হন কে কাম লোক কে আমকে সময় নে দিলা সো তো সময় নুন মন কে পূর্তি বল করু দে তো রায় দেখা আর কাহে কি নাই আমি আসন কাম মন করলে কাহে কি নাম কে আলস্য বনি রে কন কে কোন তা নাম কাম করু যাও তো বিয়ান জাম সনবেড়া কি আমনে আমুতা যাও তো বসুন নি রো আমি জামা মুন মঞ্চ দিনভর মেহনত মশাগত করু আমি আমাকে সনবেড়া কে রোজি মিরে সে নে তো অসনি কায় কে কলাকার ভাই বোন তুমি চলো বল জোন হুনার আসে নাই হুন হুনার কে কায় কে নাই এবি নি করে পাঁচে করেন বলে কায় কেন ঠগ হুয়ে তো জোন হুনার তুমি চলো আসে উনকে রোজ দিন খিনি খিনি করলে কায় কে নাই আদত হুয়ে আদত হলে জাল হুন বিতে পাঁচে জান খিনি বাড়তি যাওয়া আর বাড়তি গেলে তো তুমকে ঠগ বল নি লাগে নে আর যসনে তুমি কাম বুতা বল বাড়ে দে উসনে তুমি কমাই ধমাই বলে নঙ্গত আর কমাই ধমাই নঙ্গত হলে যাল তো কলাকার ভাই ভর তুম বল জানে সাথ কিতলো আমকে ফায়দা হুয়া নে কারণ কি ঘর নে কাই জিনি চুপতি কতরায় বললে তো কমাই ধমাই করুক পড়ে দে নে যখন কি দকা পিলা কা যে কপড়া লতা হলি কাপি পেন ঘেন তো কাজ বল তো কমাক চি পড়ে দে নে উনকে কাহা লেনা কাপি পেন বল ঘেনু খুলে দে তো এ সব পাঁচ চিচ ফুর্তি হতো কাজ কাহে কে তো মেহনত মশাগত করুয়া মা তোর মেহনত মশাগত করতো কাট কে তুমকে তো কিনিক সময় নে করুক পড়ে তে তুমকে বলে কিনিক আর্থিক জন দিক্কত পরেশানি আসুন বলে লাপি দূর হয়ে দে নে তো কলাকার ভাই বহন মন মা এই বলে না তুমকে কি জোন বলে কাম বুতা আসে তুম করে সাথ তুম চ লোক জোন হুনার আসে উনকে বাতি করতো কাট কাহে কি না তুমকে উনকে সময় দিক পড়ে দে সময় দিক বলে কাহে কে জোন বলে কাম বুতা তুম চলো গিয়ে এসে করতো কাজ নে উন কাম কে কাহে কি না সময় নে তুম করুন বাড়ি সামনে ফুরেট লোক কে দিয়া কারণ কি ফুরেট লোক দিলে যাল উনি মন তুম চ নাম কে বড়া দে কসম বললে কি সময় নে কাম করলে মে তুম কে মুর বেলা চি বললে কি নে উন মানে গোট চো সত্য আয় বলুয়া তো গাঁ মন নে আর উন গোট সত্য চি হয় দে কারণ কি জোন মানে আপলো কাম বুতা নে আপলো হুনার কে দকাবায় নে উনি চিখিনি আগে বাড়তি করুয়া আর বাড়তি হয়ে যা তুম চ কমানি ধমানি বলে বাড়তি হয়ে দে তো কলাকার ভাই বোন এই গোট মন তুমি তুম সঙ্গা গোটি আনছি নে মানতে রে দিমে তুমি চোখা জাহালা ধ্বনি লেসে জাহালা কে শুনো
1: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি কসে ক্লিক পে আরে বাহ
2: अनजान लिंक्स पर क्लिक मत कीजिए आरबीआई कहता है
3: जानकार बनिए सतर्क रहिए
4: बधाई हो सेठ जी आपकी कंपनी की इस नई अगरबत्ती की खुशबू तो लाजवाब है
5: अरे भाई साहब आप देखते जाइए अब तो ये अगरबत्ती घर घर में महकेगी मैंने पूरे शहर में इसके विज्ञापन बंटवाए हैं
6: क्यों भाई सिर्फ शहर में अरे गांव में नहीं महकेगी क्या
5: महकना तो गांव में भी चाहिए मगर गांव के लोगों को हमारी नई अगरबत्ती के बारे में पता कैसे चलेगा
6: आकाशवाणी से
7: गांव हो या शहर अपनी दुकान या उत्पाद की जानकारी पहुंचाइए घर घर आकाशवाणी आइए और विज्ञापन बुक करवाइए
8: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सह कर भी घर की नींव को कभी हिलने नहीं देता
9: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेटिनाड सीमेंट का मैक्स ग्रेड सीमेंट 64 सालों की बुनियाद।